বললে বলল জিবাহে গুরু বলল যে শিক্ষানু শিক্ষি দান কেশ দান রহত দান বিবেক দান বিসাহ দান প্রসাদান দান সিরদান নাম দান শ্রী অমৃত সার সাহেব জী দে দর্শন ইশনান চৌকিয়া ঝন্ডে বুঙ্গে যুগ।

জলে কেতে ছোটে নাল। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ।